আভারাজে রাষ্ট্রীয় সঙ্গীত কারেবর তার আগে বেন হি আশিল্লি আইজ বিদ্রাপী কারেবরীঞ্চি বড়েরি কাই খেণাত মেলুয়া সদাফুলি কারেবরী।